0: आज तुमको वावी
1: निश्चय बंदे इंजे इंतिया तमसन रुचा का सुबह बाबोका तं इंतिनुए आ सतीन अंतानी नहीं नमु दामनु आ मतुगनो आ इरुचा का सुबह बाबोका तियम ने बातफिनरान दे जावा रातिनिशा बातफिनरान रातिनिशा दे यू तुयरानी उजान यानिशा नमुला फुलकु लुए फियाइना अन्यंता Fenana anetsa liwi famatotra mitany. De io zany a nantaniny io ray mandreny io hoe ino moa zany nandany tody izy io hoe za tia amalosoa ny zavatra ny ainako sy ny azoko taty ambatofinandrana. Satria raha tsy nisy anao ambatofinandrana tsy nisy. De zao de ozy izy le ray mandreny hoe ianao izy a mampatsiahy ahy ny fitsirin'akondro. Fitsirin'akondro izy rehefa mandeha sama kan yang zaman masa dulu, telefon lu tu veten rana sekali nanti miuntia, mvon, dim jiran tan puiran, sim cintun slu fum bulan yakat. Zeus itu faya tak konuti, di tewa nun cint tato ceku lewe mano val babena, mano val babena. Di yuzani ni verkue, irpana manusia, atan etan. Fa tamin'izay fotoana izay tsapako hoe valo babena kay ilay izy fa satria mbola za mbola tamin'ny valo ambin'ny folo taona dia nomeny fiarahamonina aingam-panahy dia mamerina dia nahazo nandraty fianarana teny amin'ny oniversite dia mamerina amin'ny sedra n'ilay izy tany amin'ny sehatry ny fanaovana fitondrana ny teniny olona fitondrana ny teniny olona zany zay zany no zay ny heverako ny tenako a fa tsy olombavan'olona ny fiheverako ny tenako fa mpitondra teny
0: saotra tompoko lahy saotra tompoko vavy.

0: तुम कुफा भी
1: इजाए वो कंसंबाव न्योल पिरेने नितानूर निलायंत दे माने उन्हें ये लोग नहीं जानते ना पंजाकान अंग्रेज़ेली जाए पमुनो निजाज़ उरेरे संबाव नलेफनेरे ये मनरे नंदे नियान आरोलु किंगा सेनी Stinga fayenrena de nivonono fanjakana ny rajoely de miantsona vahoaka ny sambaba zay miantsona vahoaka malagasy tsovakovolo miantsona ny mponina faritany Diego rehetra alô zalahy hitolona antsika tsy ekentsika ho raraka an-tany ny liny zanakatsika masina ity tanyrazina ty ty mesazy ny rajoely efa mpamonola anao tamin'ny 2009 namonola anao amin'izao fotoana zao ka miteny aminao zay de miala amin'ny fitondrana tsy misy atakandro anao fa leo anao ny peuple sava ary anareo zanaky sambava zay agnatin'ny fitondrana de dieny zao mbola tsy maty masoandro matsiarova fahotagnana atao mandehana mibeboka mivahoaka amin'ny tany avianareo anareo mba tsisieny fitezaram-bahoaka aminareo zanaky samba indrindra fa ianao filohana nyteny mairam-pirenena mahafantara tsara ianao fa olo aveto anao teraka teto anao zanaka atsika zalahy voniny fitondrana misy anao i ataova hampy zalahy matsiarova tegna fa olondehibe ianao